0: गिलास तुमको वा भी
1: यू जानी हम कौन फैता कौन लीजा फुम फेतना म्या तवल लीज छोटा हम ती तो ने निशम फा फारत छोटा हम से चाम से निश फो नाम फा फारत फैजन फा उला उला ना वा नाथन जीरा मा मिची हुआ फा सिरे सका फा फारत असन रेजा कच फा डी पोली वाना ने फा तो के फा मसा जन न्यूल ने फा म्यार जन न्यूल ला म्या फ न्यूल ला दे चीतान सिया तो सही नी तो कोई उला ना Fugatin Chifandiana and Chir Taulzan.
2: You am the Saka insecurity, so Rotary took on Missum Red, Potom Red, Ratapa Kinte, Lassam Rungatan and Tfandi Paleman, Mu Matungana Stapagum, Le Fater and Le Futrafrasa, the Tatan Neurona, the Taminzera, Satan Tapakan Phil, Minzera and Poto, Yototrania, Mazona Zombar. Kamanara rotra mitsy izy moa rehefa amin'izay resaka maizo an'izay amin'ny andro arivariva fotoana ahafahany manara rotra an'izay mihitsy izay zavatra izay
3: tena sahirana mihitsy aloha ny vahoaka amin'ilay fahatapahan-jiry tena mijaly mihitsy ny vahoaka amin'ilay fahatapahan-jiry satria ao daholo izany ny herin'ny zavatra rehetra hiainan'ny mponina amin'ny ao amin'ny resaka jiry mihitsy le resaka le ao amin'ilay resaka la ministra vaovao aloha izany de tena tsy hitako moa zany zay volazaina amin'ilay izy fa ohatrany izy de misy fivana firy loatra zany le izy fa ohatrany dineny eo ihany zany ny eo e ny favary loatra n'izao aloha zany de tena fijaliana be mahitsy raha vao le jiry mihitsy zany ny tsisy de efa tena fijaliana
4: anisan'izay mihitsy ny fandriam-pahalemana aloha zany ny fanararotana maro samihafa zay ko zany tena anisan'ny voalohany indrindra zay tokony zahan'ny fitondram-panjakanany mba hijerena akaiky any momba ny lafiny a eo amin'ny fatapahan-jiro matetika io matoana niova zany ny niova ny governemanta ka raha niova zany ny olona nitondra azy amin'izao fotoana izao a dia mety efa mba manana ihany koa izy zany ny programa anasany efa nahita hoe ny tsy fetezany teo aloha zany de mihitsy manantena fa mety hiatsara ihany angamba matoana apetraka io zany de mety mahita vahaolana maharitra ny amin'izay jirama zay de hoe raha ntsika mahita moa ny vokatr'izay
0: Sauta tumbukula, sauta tumbukuvavi.

0: गिलास तुमको भाभी।
1: निवलों तिन्ना दिया तेंगने नाफन चल नोलंगो तुम फर्ती शुफिया के विदन कर ब्रा ना कर विदन प्यानिंग अफक प्रेस ना कर तब नन पे प्यान ननी रज जब बिलेंगे दफनांडो तेंगा मंगत कंफ्ट दिया नरेफ तुम लफन जाकांग अंबून बाई इचिंजन मदीन के ते यम तनांग अफर्ट बान फूर्ट ने तेंगे त्योक तुद्यान माफ जान Nemni fatan rani kangum tanang jamar chenasa jani tengai
2: yani zavatra nanga markro jani temni fitrangat jani misy karazany ro jani ni avy ety amin'ny fitondrana sy avy ety amin'ny vahoaka ni hitako avy ety amin'ny fitondrana jani ny fagnamboarana ny fotodrafitrasa igny zany mo manerana nosy zany mo tsy hitanisa ya ary tsy hitanisany efa vita ary tsy hitanisany mbola tsy vita de aty amin'ny vahoaka ndraiky zany mihegny zany entimanana zany amin'ny vahoaka zany afa tsy mifandanja amin'ny vidim-piainana zany ny entimanana hoe mifehiny zany mitotongana ny vidim-piainana malagasy.
3: Ino ary ny andrasanao amin'ny mpitondra magnaraka tsentsika hoe nazovy nazovy tondra amin'ny tanto efatra amby roapolo sy roa arivo ino andrasana manokana amin'ny mpitondra magnaraky
2: ya anaty moa zany agnontany hoe ny zavatra hitako amin'ny dimitano fa ny fantanegna anazy zany ndraiky ny amaleko azy mety tsisy fandraisany amin'ny lera mikoraniky teo ny zavatra andrasako amin'ny mpitondra magnaraka zany nazovy tondra ao na mbola le mpitondra ampiarinasany mbola hitondra io na ohatra mpitondra hafa na tsisy nitondra io fa ny zavatra andrasako dia ny le olo itondra io zany ampagnaradalagna ny ampiatra ny lalàgna satria zany tegna olagna antsika amin'izao zany tsy fagnarahan-dalàgna fa raha io zany mipetraka tsara fagnarahan-dalàgna io zany tsy sarotro mampandrosony gasy io zany bazin-draha jiaby zany fagnarahan-dalàgna.
0: Sotra tombokolahy, sotra tombokovavy.

0: तुमको वाफी
1: तपाईँलाई लम्बो फेरि त माता घाँस च्यारो फनाएर कजा धेची चिज धेते नहुफोको छ र जसले तपाईँलाई लम्बो फोचे त माता घाँस च्यार सटिनी तिनी नकुहाँसाले साम्या पो झन् लिफला झाउँ साम्या साम्ने राति र साम्या पो नानी त्यसले त्यो साम्या झन् फाँदै सको नस सामान फुला जान्छ अरे अब झन् ऊ चाहिँ मेम फोफोरै न धे आफन तिनी नि मेम फोफोरै न धे आफन तिनी छिटे पनि तुफ झन् लि काफसिन न त्यो पनि तुफ
2: Kabe aza vavao tompoko resaka lainga daholo fa folo isan-jato ny vavao zany ny azo lazainay tena marina sy azo antoka
3: ny fanarako ny vavao misy a eto amin'ny firenena aloha de marina misy azo raisina tsara e ae azo raisina tsara mihitsy a misy hoe zavatra mahasoa zany ny teneny eo de tena voaray tsara mihitsy fa tena marina la toro lalana de azo ekena de azo arahana tsara
4: ny fomba fahazahoana vaovao eto Madagasikara raha ny fahitako azy raha ho anahy manokana indraindray amin'ny manaraka amin'ny facebook satria ho anatin'ny facebook ahitana vaovao maro isan-karazany indraindray mety ho any amin'ny internet fa amin'ny ankapobeany a dia amin'ny aino aman-jery mitele sy ny radio
5: matetika zany a amin'ny alalan'ny aino aman-jery sy ny tele sy ny radio ary ny tambazotra tserasera
6: Koa ny fahitanao ny vaovao eto Madagasikara manahoana ny famakafakakevitra ataon'ny mpanao gazety malagasy
5: amin'ny akapobeany mizara roa ny mpanao gazety miakina amin'ny resaka politika miandany amin'ny atoko zetoanany
1: raha mbo vaovaoka zany misy ny lafa maro mbo misy ny lafa tsy de atao hoe tsara manahoana moa tsy de atao hoe ratsy manahoana zay zany nofandrizako anazy
2: tsy tabeny any kela izy fa mivadibadika be ny rasindresaka ry zareo ny sasany milaza an'izao moa ny sasany milaza an'izao dia tsy hita zay tena marina
4: fomba famakafakana ny vaovao eto

0: तुमको फाफी
1: फाले आते ना फाल आप कहाँ मने फने जीत क्यों से ती आदि दिमाग ने वन तंदरा ना जो फने फने ने जीजो के तेरी म्यान सुन भोगा माला गाश दे तो जेमानं जो इफ़िद या तो गई इफ़िद
2: tena famoronana asa ne tsy hoe ny fanjakana nandamorona ny asa fa ny secteur privé no atao izy motive anazy arovana izy a omena azy ny jiro a omena azy ny lalana atao le toerana entinareo zay le zavatra hita sy mandeha raha tany tonga avinareo tia madagasikara fa misy tany malalaka tia de atao nahita fidotroany rano a ny jiro a ny lalana eo an'izay secteur privé mandeha de mandeha le fifaninanana manana traikefa amin'io azy oko be fa zay matahotra anao ainyio zany manangana iziny zany aiko zany
3: zaho zanakiray nanahitra avy vonitra tato a de ny tsy fahatomombanana anareo ato amin'ny televiziona malagasy tokony hatsaraina izy ty tokony amboarina izy ty satria fantatro fa maiky iny izy ty tena may izy ty ary ianareo amin'ny serasera televiziona malagasy ny radio pirenena no tena antoko ny anakiray fampitana vaovao maka ny vahoaka fa tena misimisy fa olona tena tsy mahalala kory na deny akaiky aminy ary le commune satria lalana tena tsisy ny tatezana tapaka misy koa dolo izy de zay ny mahatonga hoe maniry ko ara maniry aloha mba tena ho atsaraina ary minona reo afa ho avy aro lany a de zay ny mahatonga hoe ty televiziona malagasy ty ty ny ataoko voalolarana aloha mba hahafahany olona rehetra misitraka ny vaovao maheno ny teknôlôjia vaovaovao mitranga
0: Sotra tumbukula, sotra tumbukvava.